এথর কথচিত্র জোড়ি নম্বর ওয়ান দ্বৈতকণ্ঠরে সোনু নিগম এবং অলক ইয়াগ্নিক, গীত রচনা সুধাকর শর্মা, সঙ্গীত পরিচালনা আনন্দরাজ আনন্দ। কথচিত্র জোড়ি নম্বর ওয়ান।

বর্তমান কথাচিত্রা অনুরাগ, গীতাটিকে কণ্ঠ দিয়েছেন অনুরাধা পড়ওয়াল এবং ভূপেন্দর সিং, গীতা রচনা শিবব্রত দাস, সঙ্গীত নির্দেশনা ভুবন হরি।

যা তু কহবু তাহা করবি সিনেমা দেখেই নেবি ঘরে তু বসবু রোষেই না করি হোটেল রে খুয়াইবি যা তু কহবু তাহা করবি সিনেমা দেখেই নেবি ঘরে তু বসবু রোষেই না করি হোটেল রে।

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
3: সহযোগর প্রতিবদ্ধতা সহিত

0: ସମୃଦ୍ଧି ଆଣନ୍ତୁ।
1: ଇଫ୍କୋ ନେନୋ ସାରର ଚମତ୍କାରିତାରେ ପ୍ରତ୍ୟେକ ଚାଷ ଏବଂ ଚାଷୀ ସମୃଦ୍ଧ ହେବେ।
2: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
3: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্যে চেটিনাট সিমেন্ট উপরে
4: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
5: পরবর্তী গীতটি শিল্পী বিজয় কুমার মিশ্রঙ্ক কণ্ঠরে, ଗୀତ ରଚନା ଶଶିଭୂଷଣ ବେହେରା।

0: AIR at 90.
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
1: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমন আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: শিল্পী শুভলক্ষ্মী দাসঙ্ক কণ্ঠে শুনিবে পরবর্তী গীতটি। গীত রচনা শশীভূষণ বেহেরা।

শ্রোতা বন্ধু, গ্রীষ্ম প্রবাহ ও অংশুঘাতর নিজক সুরক্ষিত রাখত, টাণ খরারে বাহারক যাতু না, হালুকা ফিকা ঢিলা সুতালুগা ব্যবহার করতু, ঘরে পরতা টাণত, রাতে ঝরকা খোলা রাখত, যেতে সম্ভব থা পাণে গাধাত, শোষ নথিলে মধ্যে প্রচুর থা পা পিঁত, ওআরএস পাউডার কিংবা ঘরে উপলব্ধ পানীয় যথা লসি, ঘোল দহি, তোরাণী, লেম্বু পা প্রচুর পরিমাণে পিঁত, গরিষ্ঠ খাদ্য খাঁত না, চা, কফি, মাদকদ্রব্য ও কার্বনযুক্ত থা পানীয় ব্যবহার করতু না। যদি বাহারক যাওয়া পড়ে, সাথে কলা চশমা, জোতা, চপল ও ধলা ছতা বা টোপি ব্যবহার করতু, সঙ্গে পা বোতল নেওয়া ভুলতু না। ভীষণ খরারে বিশেষ করে দিন বারটার দিন তিনটা পর্যন্ত শারীরিক পরিশ্রম করতু না। বাহারে কাম করলে ছতা বা টোপি ব্যবহার করা সহ ওদা গামুছারে মুন্ড বেকক ঘোড়াই রাখত। বন্দ গাড়ি ভিতরে ছোট পিলা ছাড়ি আসন্তু না। গৃহপালিত পশু পক্ষী মানুষ ছাইরে রাখত ও পা পিবা দিঁত। শারীরিক অসুস্থতা অনুভব কলে তুরন্ত ডাক্তার পরামর্শ নিঁত। শ্রোতা বন্ধু, আমি যদি এই ছোট ছোট বিষয় প্রতি ধ্যান দেওয়া, তাহলে নিশ্চয় নিজক অংশুঘাতর সুরক্ষিত রাখিপারিবা।

আজের শক্তিরূপা কার্যক্রমকে স্বাগত আমার শ্রোতা ভাই মানকে আর পঙ্কজিনী গুরুর জুহার ভয়ন মানে ইটা গোটে সত কথা যে দুনিয়ার সবুঠানু ভল খাইবা জিনিস হো কি জায়গা হো আমকে যেন ভোগ লাগসি হেটাকে টিকে সময় লাগি দূরেবাসি না সবুদিন শান্তি নেই দিয়ে হেনটা যেনটা আমি সবুদিন মন শান্তি লাগি নিজের ঘরে খাইসু সেটা বেশি স্বাদ নেই হলে বি মনকে কেতেক শান্তি দেশি হেনতা রহবার জায়গা যেতে মোতি মাণিক্য সুখ সুবিধানে ভরি হিত হে জায়গা ভল লাগসি টিকে সময় লাগি হেটা বি কিছু দিন লাগি ভল লাগসি সবুদিন লাগি নেইসি হেথির লাগি সবুঠানু ভল আমার খায়েত পিন্ধন আমি যেনটা সবুদিন খাইসু পিন্ধসু বেশি সাধা সিধা খুব সরল হেটা আপন মানকে বি নিশ্চয় ভল লাগুথিবা হেনতা আমার আকাশবাণী তার সনে ভাব যে কেতে মিঠা তার সনে সম্পর্ক যে কিড়ে মিঠা যে শুনসি সে জানসি তার যাত্রাকে নবে বরস পুরুছে আর ই নবে বরস ভিতরে তার সনে কেতে ভাব গড়ি উঠিছে আমার শ্রোতা ভাই বহনমানকর ই আকাশবাণী সেমনকে কাণা দিয়েছে আর সেমনে ইতার নো কাণা পাইছন সে বিষয় নে জানমা আমার সুমিত্রা নিয়াল ভয়নসনে কথাবার্তা হেকরি সে তাকর মনর কথা কহিছন তাঁকর সম্পর্কর কথা কহিছন ই আকাশবাণী সনে ইতার সনে সনে আর বি বেশি গুড়া কথা জানমা আমার পরিবার বিষয় নে তো আপন জানিথিবে যে আমার আকাশবাণীকে এবে নবে বর্ষ পুরুছে।

জিলা কোর্টে দুর্ঘটনা বীমা অপরাধ চাকরি সম্বন্ধীয় আদি মামলা গুড়িকর শুনানি জারি রয়েছে। ভদ্রক জিলা নলাঙ্গ জজ কোর্ট পরিসরে অনুষ্ঠিত লোক আদালতরে জিলা দৌরা জজ ও জিলা আইন সেবা প্রাধিকরণের অধ্যক্ষক উপস্থিতিরে মোট 456টি মোকদ্দমার আপোষ সমাধান করা যাইছে। বিভিন্ন মামলার শুনানির মোট 2,12,45,364 টাকা আদায় করা যাইছে। গুজরাট স্থিত সোমনাথ মন্দিরের পুনঃ নির্মাণের 75 বর্ষ পূর্তি উপলক্ষে সোমনাথ অমৃত পর্ব 2026 পালন করা যাচ্ছে। পাঁচ দিন ধরে অনুষ্ঠিত হওয়ার থিবা এই উৎসব মন্দিরের ঐতিহাসিক গুরুত্ব এবং স্থায়ী ঐতিহ্যক প্রতিপাদন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসন্তা সোমবার দিন সোমবার মন্দির গস্তরে যাবে। 1026 সোমনাথ মন্দির উপরে প্রথম থর আক্রমণ হয়েছিল। চলিত বর্ষ এর 1000 বর্ষ পূরণ হয়েছে। বৌদ্ধ জেলার সোমনাথ স্বাভিমান পর্বর 1000 বর্ষ পূর্তি অবসরের জিলাস্তরীয় কার্যক্রম প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আসন্তা সোমবার দিন জেলার পবিত্র রামেশ্বর মন্দির পরিসরে ওড়িয়া ভাষা সাহিত্য সংস্কৃতি বিভাগ পক্ষর এক স্বতন্ত্র কার্যক্রমের আয়োজন করা যাইছে। ভদ্রক জেলা ধূসুরী বিজ্ঞাপিত অঞ্চল পরিষদের ধূসুরী এরিয়া হসপিটাল নূতন গৃহক ক্রীড়া ও যুব ব্যাপার মন্ত্রী সূর্যবংশী সুরজ উদ্ঘাটন করেছেন। নূতন হসপিটাল দ্বারা অঞ্চলের স্বাস্থ্য সেবা ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন আসিব। অধিকর অধিক রোগী উন্নত চিকিৎসা সেবা পাইপারে বলে মন্ত্রী শ্রী সুরজ কহিছেন। এই অবসরের ধূসুরী অঞ্চলের এক সফেই কার্যক্রমক মন্ত্রী শুভারম্ভ করেছেন। নবরঙ্গপুর জেলা উমরকোট স্থিত সংগ্রামী রবি সিং মাঝি ক্রীড়া প্রেক্ষাঠে আয়োজিত গ্রীষ্মকালীন প্রশিক্ষণ শিবিরকু গণশিক্ষামন্ত্রী নিত্যানন্দ গণ্ড উদ্ঘাটন করেছেন। ফুটবল ও অন্যান্য আথলেটিক বর্গরে আসন্তা 31 তারিখ পর্যন্ত ক্রীড়াবিদ্ক প্রশিক্ষণ দিয়াযিব। পাণিপাগ দক্ষিণ আন্ডামান সাগরের সৃষ্ট ঘূর্ণিবলয় সোমবার সুদ্ধা লঘুচাপ ক্ষেত্রে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে রাজ্যের বর্ষার পরিমাণ বৃদ্ধি পাইব বলে ভুবনেশ্বরস্থিত আঞ্চলিক পাণিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষর কুহযাইছে। আসন্তা 24 ঘণ্টা মধ্যে বিজুড়ি ঘড়ঘড়ি সহ বর্ষা হওয়া নিয়ে প্রায় সমস্ত জেলাকে সতর্ক সূচনা জারি করা যাইছে। এই সময়ের পবনর বেগ ঘণ্টা প্রতি 40-50 কিলোমিটর রহব বলে পাণিপাগ কেন্দ্র পক্ষর অনুমান করা যাইছে। সমুদ্র অশান্ত হইতিবার মৎস্যজীবীমানঙ্কু সমুদ্র মধ্যকু যিবাকু পারণ করা যাইছে। চলিত মাস দ্বিতীয় সপ্তাহ সুদ্ধা দক্ষিণ বঙ্গোপসাগর আন্ডামান সাগর ও আন্ডামান নিকোবর দ্বীপে মৌসুমী পৌঁছিবা নিয়ে ভারতীয় পানিপাগ বিভাগ পক্ষরু অনুমান করা যাইছে। রাজ্যের আজিঠারু প্রথম থর স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ আরম্ভ হয়েছে। ভুবনেশ্বর নয়াপল্লীরে আয়োজিত হওয়ার থিবা দুইদিনিয়া প্রতিযোগিতার মোট 6টি জেলারু মহিলা পুরুষ এবং 35 বর্ষর ঊর্ধ্ব মাস্টর্স বর্গরে 34 জন খেলাড়ি অংশগ্রহণ করছেন। সম্বাদ শেষ পূর্বরু পুঁথরে শুনিবা মুখ্য সম্বাদ। পশ্চিমবঙ্গ নূতন মুখ্যমন্ত্রী ভাবে বিজেপি বিধায়ক দলর নেতা শুভেন্দু অধিকারীঙ্ক শপথ গ্রহণ। প্রধানমন্ত্রী জীবনজ্যোতি সুরক্ষা বীমা ও অটল পেনশন যোজনাকু আজি পুরিলা 11 বর্ষ। পরম্পরা অনুসারে পুরী রথখেলায় 3 রথরে চক অখড ডেরা নীতি সম্পন্ন। দক্ষিণ আন্ডামান সাগরের সৃষ্ট ঘূর্ণিবলয় সোমবার সুদ্ধা লঘুচাপে পরিণত সম্ভাবনা এবং রাজ্যের আজিঠারু আরম্ভ হয়েছে প্রথম স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ। আঞ্চলিক সম্বাদ বর্তমান পাই এতিকি। পরবর্তী আঞ্চলিক সম্বাদ শুনিপারিবে সন্ধ্যা 6:45। সম্বাদ শেষ হেলা। অধিক সম্বাদ পাই আপনমানে newsonair.government.in ওয়েবসাইট এবং newsonair অ্যাপে লগ ইন করিপারিবে।

0: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিলি এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নুহে বরং পিঢ়ি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূলদুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।

0: Quite a bit.
1: আচ্ছা দাশবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এ পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
2: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাড সিমেন্ট উপরে
3: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই রহি থাকে। চেটিনাড সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট, 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাড সিমেন্ট, দ্য পারফেক্ট কনক্রিট চয়েস।
4: ଆପଣମାନେ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଛନ୍ତି ଆକାଶବାଣୀ ଭବାନୀପାଟଣା କେନ୍ଦ୍ରରୁ। ଶୁଣନ୍ତୁ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସମ୍ପର୍କିତ ସୂଚନା। ଶ୍ରୋତାବନ୍ଧୁ, ଗ୍ରୀଷ୍ମ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସାରଣୀରେ କିଛି ନୂତନ କାର୍ଯ୍ୟକ୍ରମ ସ୍ଥାନିତ କରାଯାଇଛି। ସକାଳ 7:45 ଶୁଣିବେ ଗୀତ ଗୀତାଞ୍ଜଳି, ଏବଂ 8:30 ସଙ୍ଗୀତ ଲହରୀ। ମହିଳାମାନଙ୍କ ପାଇଁ ରହିଛି ଶକ୍ତିରୂପା କାର୍ଯ୍ୟକ୍ରମ। ମାସର ଶେଷ ରବିବାର ଅପରାହ୍ନ 5:15 ଶୁଣିବେ ବିକଶିତ କଳାହାଣ୍ଡି କାର୍ଯ୍ୟକ୍ରମ। ମାସର ପ୍ରଥମ ମଙ୍ଗଳବାର ଦିନ 1:20 ଶକ୍ତିରୂପାରେ ଫୋନ୍ ଇନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ ହେଲୋ ଡକ୍ଟର। ମାସର ଦ୍ୱିତୀୟ ବୁଧବାର ଏବଂ ଚତୁର୍ଥ ଶୁକ୍ରବାର ଚାଷବାସ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ଫୋନ୍ ଇନ୍ କାର୍ଯ୍ୟକ୍ରମ। ରବିବାର 8:30 ରହିଛି ପୁରୁଣା ଗୀତକୁ ନେଇ ସ୍ମୃତିସାଗର କାର୍ଯ୍ୟକ୍ରମ। ସୂଚନାଟି ଏତିକିରେ ଶେଷ ହେଲା।
5: आकाशवाणी पर
6: मेरी मन की बात के संबंध में अगर आप कुछ कहना चाहते हैं तो आप मन की बात आकाशवाणी संसद मार्ग नई दिल्ली, अगर चिट्ठी भी भेज देंगे और कुछ सुझाव देंगे वो जरूर मुझ तक पहुंच जाएगा और मैं जरूर उसको गंभीरता से लूंगा।
5: यदि आप माननीय प्रधानमंत्री को मन की बात के लिए कोई सुझाव देना चाहते हैं तो पता नोट करें। मन की बात आकाशवाणी संसद मार्ग नई दिल्ली 110001।
6: मैं आपको निमंत्रण देता हूँ, मेरे मन की बात के लिए आपके मन की बात भी जुड़नी चाहिए।
4: आपण माने कार्यक्रम सुनुछंती आकाशवाणी भवानी पटना केन्द्र। ग्रीष्म प्रभाव ओ अंशुघात सुरक्षा पांतु। टाण खरारे बाहर को जांतु नहीं, हालुका फिका ढिला सूता लुगा व्यवहार करंतु। ঘরে পরদা টাণন্তু, রাতে ঝরকা খোলা রখন্তু, যেতে সম্ভব থন্ডা পাণিরে গাধান্তু। শোষ নথিলে মধ্যে প্রচুর থন্ডা পাণি পিঁন্তু। ওআরএস পাউডর কিংবা ঘরে উপলব্ধ পানীয় যথা লসি, ঘোড় দহি, তোরাণি, লেম্বু পাণি প্রচুর পরিমাণে পিঁন্তু। গরিষ্ঠ খাদ্য খাঁন্তু না। চা, কফি, মাদক দ্রব্য ও কার্বনযুক্ত থন্ডা পানীয় ব্যবহার করতু না। যদি বাহারক যা পড়ে সাথে কলা চশমা, জোতা, চপল ও ধড়া ছতা বা টোপি ব্যবহার করতু। সঙ্গে পা বোতল নেওয়া ভুলতু না। ভীষণ খরার বিশেষ করে দিন 12টা দিন 3টা পর্যন্ত শারীরিক পরিশ্রম করতু না। বাহারে কাম করুলে ছতা বা টোপি ব্যবহার করা সহ ওদা গামুছারে মুন্ড বেকু ঘোড়াই রাখত। বন্দ গাড়ি ভিতরে ছোট পিলা ছাড়ি আসতু না। গৃহপাড়িত পশু পক্ষী মানুষ ছাইরে রাখত ও পা পিওয়া দিও। শারীরিক অসুস্থতা অনুভব কলে তুরন্ত ডাক্তরঙ্ক পরামর্শ নিয়ন্তু।

কাজিপেট বিজয়ওয়াড়া মল্টি ট্রাকিং প্রকল্প এবং রেল বাইপাস অধীনে কাজিপেট রেল সমেত বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহণ করবে। এদারা গ্রান্ড ট্রঙ্ক করিডরের দ্রুতভাবে ট্রেন চলাচল করা সহ ভিড় হ্রাস করা পারিব। সেইপরি ট্রেন মাধ্যমে মাল পরিবহন ব্যবস্থা ত্বরান্বিত হব বলে রেল বিভাগ পক্ষ কুহযাই। রেল বাইপাস অধীনে দেশ উদ্দেশ্যে উৎসর্গ হওয়া কাজিপেট রেল দ্বারা হায়দ্রাবাদ বলহরশাহ এবং বিজয়ওয়াড়া ট্রেন চলাচল সহজ এবং সুগম হয়ে পড়ব। কাজিপেট জংশনে ভিড় হ্রাস হব পরে প্রধানমন্ত্রী আসন্তাকালি সন্ধ্যায় সিকন্দরাবাদ স্থিত প্যারেড গ্রাউন্ডে জনসভায় দলীয় কর্মী মানুষ উদ্বোধন দেবার কার্যসূচী রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আসন্তাকালি মধ্যে কর্ণাটক যাবে। পূর্বাহ্ন 11টায় বেঙ্গালুরু স্থিত আর্ট অফ লিভিংর 45তম বার্ষিক সমারোহে শ্রী মোদি যোগদেবে। সেঠাকার আন্তর্জাতিক কেন্দ্রে নবনির্মিত ধ্যান মন্দিরক প্রধানমন্ত্রী উদ্ঘাটন করিবার কার্যসূচী রয়েছে। শ্রী মোদি সেঠারে এক জনসমাবেশকু সম্বোধন করিবে। বিজেপি বিধায়ক দল নেতা শুভেন্দু অধিকারী আজ পশ্চিমবঙ্গর নূতন মুখ্যমন্ত্রী ভাবে শপথ গ্রহণ করেছেন। রাজ্যের তাঁর নেতৃত্বে এহা হেউছি প্রথম বিজেপি সরকার। রাজ্যপাল আর এন রবি কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে আয়োজিত শপথ গ্রহণ সমারোহে শ্রী অধিকারী পদ ও গোপনীয়তার শপথ পাঠ করাই। রাজ্যপাল আজ মন্ত্রিমণ্ডলর পাঁচজন ক্যাবিনেট মন্ত্রী দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পল, অশোক কীর্তনিয়া, নিশীত প্রামাণিক এবং ক্ষুদিরাম টুডুঙ্কু মধ্য শপথ পাঠ করাই। নূতন ভাবে নির্বাচিত বিধায়ক মানে বিধানসভার আসন্তা 13 তারিখে শপথ গ্রহণ করবে। আজির শপথ গ্রহণ কার্যক্রমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, এনডিএ তথা বিজেপি শাসিত রাজ্যগুলিকর মুখ্যমন্ত্রী, বিজেপি রাষ্ট্রীয় অধ্যক্ষ নীতিন নবীন এবং দলর নেতা মানে অংশগ্রহণ করে। পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে বিজেপি 207টি আসনে বিজয় লাভ করে, তৃণমূল কংগ্রেস মাত্র 80টি আসন লাভ করে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গর নূতন মুখ্যমন্ত্রী ভাবে শপথ গ্রহণ করে শুভেন্দু অধিকারী এবং অন্য মন্ত্রী মানুষ শুভেচ্ছা জনাই। সামাজিক গণমাধ্যমে পোস্ট করে প্রধানমন্ত্রী কহিছন্তি শ্রী অধিকারী লোক গভীর ভাবে যোড়ি হয়ে রহি আসিছন্তি এবং খুব নিকটরু সেমানকর আশা ও আকাঙ্ক্ষা বুঝিপারিছন্তি। শ্রী মোদি তাঙ্কর শাসনকাল সম্পূর্ণ এবং সফল পরিচালনা আশা ব্যক্ত করিছন্তি। তামিলনাড়ুরে নূতন সরকার গঠন পাইঁ টিভিকে সপক্ষে 120 জন বিধায়কঙ্কর সমর্থন রহিথিবা সি জোসেফ বিজয় দাবি করিছন্তি। নিকটরে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনরে টিভিকে সর্বাধিক 108টি আসনরে বিজয়ী হই একক সংখ্যাগরিষ্ঠতা হাসল করিথিলা। টিভিকে পক্ষরু কুহাযাইছি উভয় ভিসিকে এবং আইইউএমএল তাঙ্ক সরকার গঠন সপক্ষে নিঃসর্ত সমর্থন জনাইছন্তি। সমগ্র দেশের নাগরিক মানুষ সামাজিক সুরক্ষা প্রদান লক্ষ্যে কার্যকারী হেউথিবা প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনা, প্রধানমন্ত্রী জীবনজ্যোতি বীমা যোজনা এবং অটল পেনশন যোজনার 11 বর্ষ পূর্তি হয়েছে। অর্থ মন্ত্রণালয় পক্ষরু কুহাযাইছি এইসব যোজনা বিশেষ করে সমাজের অবহেলিত লোককে আর্থিক সুরক্ষা প্রদান লক্ষ্যে কার্যকারী করা যাইতিলা। যোজনাগুলিক সম্পর্কে কেন্দ্র অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ কহিছন্তি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নাগরিক মানুষ স্বল্প মূল্যে বীমা এবং পেনশন সুবিধা যোগাই দেওয়া নিমন্তে পিএম জীবনজ্যোতি বীমা যোজনা, পিএম সুরক্ষা বীমা যোজনা এবং অটল পেনশন যোজনা জনসুরক্ষা যোজনার শুভারম্ভ করে। পিএম জীবনজ্যোতি বীমা যোজনা অধীনে 27 কোটির ঊর্ধ্ব, পিএম সুরক্ষা বীমা যোজনা অধীনে 58 কোটি এবং অটল পেনশন যোজনা অধীনে 9 কোটি হিতাধিকারী নাম পঞ্জীকরণ করে শ্রীমতী সীতারমণ সূচনা দিয়েছেন। আপনার সংবাদ শুণুছেন আকাশবাণী। সরকারঙ্ক পক্ষরু জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2025 বিজেতাঙ্ক নাম ঘোষণা করা যাইছি। এই পুরস্কার পাই দেশের 42টি পঞ্চায়েতকু মনোনীত করা যাইছি। আসন্তা মাস 3 তারিখরে নয়াদিল্লিরে পুরস্কার বিতরণ সমারোহ অনুষ্ঠিত হেব বলি পঞ্চায়েতরাজ মন্ত্রণালয় পক্ষরু সূচনা দিয়া যাইছি। মন্ত্রণালয় পক্ষরু মিলিথিবা সূচনা অনুযায়ী কর্ণাটকর সর্বাধিক 6টি পঞ্চায়েত এই পুরস্কার পাইবা লাগি চয়ন হয়েছন্তি। এহা পরে আন্ধ্রপ্রদেশ এবং ওড়িশা 5টি পুরস্কার পাইবা লাগি মনোনীত হয়েছে সূচনা মিলিছে।

শ্রোতা বন্ধু আজি পক্ষীঙ্ক বিষয়ে আলোচনা হওয়া পছরে গোটে নির্দিষ্ট কারণ রয়েছে। কাহিকি না আজি হচ্ছে বিশ্ব পরিব্রাজক পক্ষী দিবস। এই দিবস পালন পাই কোনসি নির্দিষ্ট তারিখ নথায়। এহা মে মাসর দ্বিতীয় শনিবার পালন করা যাইথায়। এই দিবস 2006 মসিহারু পালন হই আসুচি। এই দিবস পালনর মুখ্য উদ্দেশ্য হেলা পরিব্রাজক পক্ষী মানকর সুরক্ষা, তাঙ্ক আবাসস্থলীর রক্ষণাবেক্ষণ সহিত তাঙ্ক খাদ্য প্রতি যত্নবান হেবা, পক্ষী শিকারকু রোকিবা। হাজার হাজার কিলোমিটার অতিক্রম করি সাইবেরিয়া, রুষ, আফ্রিকা, সিঙ্গাপুর এবং ইউরোপরু অনেক সংখ্যক পক্ষী শীতদিনে ভারতর অনেক প্রান্তকু আসিথান্তি। পরিব্রাজক পক্ষীঙ্ক আগমন ফলরে পারিপার্শ্বিক পরিস্থিতিরে সন্তুলন বজায় রহিথায়। পরিবেশরে গোটে সুন্দর বাতাবরণ সৃষ্টি হইথায়। হেলে বর্তমান পক্ষী প্রেমী মানে এমানক আগমনকু নেই অনেক আশঙ্কা প্রকাশ করুছন্তি। এবে প্লাস্টিকর বহুল ব্যবহার হেতু সমুদ্র অপরিষ্কার হেউছি, ফলরে পরিব্রাজক পক্ষী মানে সেই প্লাস্টিককু খাই অনেক মৃত্যু বরণ করুছন্তি। এহা দিনকু দিন বড়িবারে লাগিছি। পরিব্রাজক পক্ষীঙ্ক মৃত্যু হারকু আখি আগরে রাখি সেমানক সুরক্ষা পাই আমমানকু সচেতন হেবাকু পড়িব, আউ অন্যমানকু মধ্যে সচেতন করাইবাকু পড়িব। সেইথিপাইঁ তো পরিব্রাজক পক্ষী দিবস পালন করা যাউছি। তেণু সমস্তে সচেতন হুঁতু, জাগ্রত হুঁতু, পক্ষীঙ্কু সুরক্ষা দিয়ন্তু। শ্রোতা বন্ধু, আজি তো সময় হইযাইছি, তেবে আজির কার্যক্রমকু এইটি রখুছু। আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বরে থিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনারে মু থিলি নিহার পাড়া পটনায়ক। আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু, রহুছু, নমস্কার।